Oya nsenchani nyankopone. Hey, nsenchani oye wa David numbremu. Di oye wa Jonah numbremu no. Ah, odaso ye wa yabra bobo enede. Mese jo nsenchani enede. Ti wa ngwa jume enede.